হাকু পাকু, জান হাকু পাকু, জান হাকু পাকু, দিল হাকু পাকু, রাম রাম জিয়া রাম সালাম ওয়ালাইকুম, প্যার করো চুপ চুপ, প্রিয় চুক চুক, ঠান ঠান ফুট ফুট ফুট ফুট ফুট ফুট, ঠান ঠান ফুট ফুট।